শত এফ এম ব্যান্ডে 91.2 মেগাহার্টজ পর রেডি গুঞ্জন ধারমশালা তো হে সবি টিউন কো রর কার্যক্রম ইন্দি আপনি গপ্পা গেন সো চল রহিন তা কার্যক্রম মঞ্চ হবে ফিলহাল ইজাজত লেনে রা সময় কি সো বুঝি গো হা শতো আর গন্দে গন্দে বস তু সু সবি জয় বলনা চানো হা কি জরুর মা বাপ রে সেবা কে সো জরুর করা শতো হা না স্যাণে রে সেবা কে সো জরুর করা প্রকৃতি রা খেয়াল কে সো জরুর রখা সোতো আপনি ঔরতোঁ কসি রা বুরা কে সো মত করা সোতো জিতনে ভি জিন্দগি কে সো আসু দিত্রে পরমাত্মা হে জিন্দগি মা কে সো আচ্ছে কাম আচ্ছে কর্ম কে সো জরুর করা ওর জহণে আপনা সো ইন দে স্যাণে বলদে না কে সো হগুরা রাস্তা কে সো সাফ করনা হা ইনি কি হগুরা কি মতলব কি এহ ইস জন্ম থোঁ বাদ জন ইন দি মৃত্যু বোনে সতো তথোঁ বাদ জো হগুরা রাস্তা সো রাস্তা গ্রহ সো সাফ করনা তা ঠেরে বাস্তে অসু হো গিয়া সো কর্ম আচ্ছে করনা পেনা ইন সতো হ্যাঁ না জরুর আপনি কর্ম জো আচ্ছা করনে বাস্তে হ্যাঁ কে সতো সো কসির বুরা কে সো না করনা তা ইন দে কর্ম কে সো করে বুনে হিন তা ইয়ে শব্দ তো আমি সচিন কাপুর লে লেন তো সুথো ইজাজত হাসদে রে মুস্কুরেন্দে রে ওর রেডিও গুঞ্জন জো এই হুন দে রে নমস্তে ধর্মশালা।